0: ওকে দেখ মালকোভিন্তিস জানে মাকা মুজিকা ফুরক নেবে হুসি বেলুন সালে সফরেশ নবা মালকোভিন্তিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডে মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেন ভলিমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওস না আতো কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিস ও সিতো সাউন্ড ও কুন্ডি সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবে ইতা প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক দুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং ইয়া ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউ বা ডিসেম্বলমেন্ট নি হাবিলে দেহাম বহুত তেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউনে প্রেসিজে ডিসেম্বলমেন্ট ডিসেম্বলমেন্ট নি মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আতু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কলেগা হাউনে বেলুন দে হানো না কাতাক সিএনসে এম এল মার্সিস্তা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মা গ্লাডিয়াক সিএনসে ইদানে মা গ্লাডিয়াক মা বে হাওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এম এল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্ম আইতা সে হাউ ডিয়ান কলিয়া কোন বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মরিস মাই আগোর হাউ জারোপা মোস ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি ইডা প্রন্তু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন দে বা ডিসএমবলমেন্ট বা জবেন টু ডি দে ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে রেত কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্ম ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডাল ওয়াইন এম লা কনসিয়েন্টে বা রিয়ালিটি নে রিয়ালিটি ইডানি হাসোরুনে রিয়ালিটি হাসোর মানে সেন সাইডা রিয়ালিটি ইডানে বে মাক নি সিনতি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মাবে নি সে হাতে তে কা তাক আইম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জবিন তুড়ি দে উলু সিরা ফতি সের তেমা হুসি দেওয়ান সোল দে রিসা সিরা তেতে দেন দিয়া ক্লিউ লাকম তিতলু ডুকে লাকম পাত্রিয়া সে জবিন তুড়ি দা আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জবিন তুড়ি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্টে বা রেলে দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানে সান তাম্বা ইতানে ডুতি নে ইতানে রেভের ইর আগোরা মাকা জতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডে রিয়ালিটি তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুরি ইডা আগোরা ইতানে পাপেল নো রেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতানে জোভেন তুরি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালিতি গানে সে ফর্মা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বানা সাং নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টু
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবে কনসার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউন্ডে নেবে মাক ডিয়াক হডি বেলা কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হডি বেলা গারান্টে নো মো সো আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইয়া সুসিদারে কিয়াক নো সোসাইডাডে রিকু নো সোসাইডাডে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya saudi nebe maka dia no mosi educación nebe mak dia italaya conhecimento nebe mak dia maka ita se labela ia capacidade atu contribui ba nasam honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hori harahon sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo kaita hanan sociedade nebe maka la classe para tu bela garante povo hototo lilio kon ba jovem a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba joven sira o insa ia hanu inda nebe maka kritiku, analitiku, no inovativo hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos ia fatin hotu tanto ia carreira no ita la ia possibilidade ida para tu bel harahun sociedade capitalismo honune uniku dalang atua harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudança tuir hane hare kata ou tuir hane perspectiva kono ba asunto ida ne depende ba tenes espíritu da luta tambah si espíritu ida ne makato orienta ita lihusi kondisan objektiva nebe mak kita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak haturi tene espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilun, ibun, ba itene povo oprimido sira.
0: Ok, Diak Malokovintis, antes ita ba continua tang itene programa, musibelun sele se ofrece ta musika ida, firmai, enjoy the music.